ভাবি কোডি না আরে বাঙ্গি না দড়কা জোড়ি না কাকড়ি ভি খাবি কোডি না কাদর নি মুড়া দুধি দুধ খুড়া পাউটা।